0: সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। অনুষ্ঠানটি প্রচার করা হব দেওবারে দিনের 10 বজাত,
1: পুনের প্রচার মঙ্গলবারে নিশা 9:30 বজাত।
0: শুনবলে নাপাহরিব সাধক সুন্দরর।

0: কেদার আপুর গান একটা আছে রূপক তারার কাছে, রূপক মানে সেভেন অক্টেভস, আর গানটো ফুললি অন কেদার, তার কোনো খেলি মেলি করা নাই তার মানে। কিছুমান গান করা হয় রাগটো ভিতরত করে, কিন্তু ভিত্তিক করে দিলে অল্প তাক মেলোডি আনবলে কেতিয়া অল্প তাক বেলেগ নোটস বা রাগৰ পৰা আঁতৰি যোৱা হয়, কিন্তু এইটো গান পুরা
1: এনেকুৱা নেকি যে এই চলি থকা চৰকাৰৰ লগত এই কমন নোটটো লগাই দিলে আৰু দেখোন বেছি ভাল
0: হয়,
1: বেছি ভাল লগা কথাটোক বেছি গুৰুত্ব দিয়া হয়, ৰাগৰ ধৰণৰ কথাটো ইমান নাহে।

0: কমলানন্দ ভট্টাচার্যর একটা গান তুমিও গাইছিলে, বিলাপটি দেবী রায় পদ্মুল পাহি গেছে আমার দেশ রাগত আছিল শুনিম সেইটো সারে বড় ভাল লাগে
1: তবে এটু বর্তমানে দেশ রাগটো গান শুনিছ সাইয়া বন্দে মাতরটো গাই থাকে আর হিন্দি সিনেমারও বহুত গান আছে, হিন্দি সিনেমাতে বহুত গান আছে আমার অসমত খুব কম।

আরোহণটো অবরোহী বর্ণন যায়, পালানে বুঝি আরোহণটো রে সাগা রে পাগা।